0: ধোয় খোয়ার সুচে না আখিয়ে বেঞ্জ পিণ্ড তো সুচে সেই নানকা জিন মন বসিয়া সোয়ে পড়ে তুর পলানে পৌন ভি হর রঙ্গী হরম সবারিয়া কুটি মড মাড়িয়া লাই বেঠে কর পা সারে চিজ করম পাম দে হর পুজন নাহি হারে কত মাই সফায়া বিক মহলত মরণ সারিয়া জর আই জোবন হারে জোবন হারে জোবন হারিয়া
1: ਜਰਾਈ ਜੋ ਬਨਹਾਰਿਆ।